শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12 জুন শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। ইরানের রাষ্ট্রপরিচালিত সম্প্রচার মাধ্যম দেশটির কেন্দ্রীয় কমান্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রেস টিভি খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জারি করা এই বিবৃতিটি প্রচার করে। বিবৃতিতে বলা হয়, তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রণালী অতিক্রমের যে কোনো প্রচেষ্টাকে লক্ষ্যবস্তু করা হবে। বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে হামলা সহ যুক্তরাষ্ট্রের অব্যাহত বৈরী ক্রিয়াকলাপের জবাবে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে ইরানের দাবি খণ্ডন করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, আজ রাতেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় কমান্ড আরও লিখেছে, কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি। প্রণালীতে তেহরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেছে বলে ইরানি গণমাধ্যমের করা দাবিকে তারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুর ওপর অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত 9টার কিছুক্ষণ পরেই সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাটি পোস্ট করে। এতে বলা হয়েছে, মার্কিন মেরিন বাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা আঞ্চলিক জলসীমায় চলাচলকারী মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টিকারী ইরানি লক্ষ্যবস্তুতে নির্ভুল গোলাবর্ষণ করেছে। এতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরান জুড়ে অবস্থিত সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রসমূহ। এতে বলা হয়, ইরানের অন্যায় ও অব্যাহত আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি বা IAEA ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কিত তথ্য প্রকাশ করতে এবং তাদের পরিদর্শন মেনে নিতে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। বুধবার ভিয়েনায় অনুষ্ঠিত IAEA-র পরিচালক মণ্ডলীর এক বৈঠকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দাখিল করা একটি প্রস্তাবের ওপর ভোট গ্রহণ করা হয়। কূটনৈতিক সূত্রসমূহ জানাচ্ছে, প্রস্তাবটির পক্ষে 21টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 3টি ভোট এবং 10টি সদস্য দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবে ইরানের প্রতি সমৃদ্ধ ইউরেনিয়াম সহ তার কাছে মজুদ পারমাণবিক উপাদান এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পর্কে দ্রুত পূর্ণাঙ্গ তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, যাচাইয়ের জন্য ইরানকে IAEA-র পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলি হামলা যাচাই কার্যক্রমকে স্থগিত করেছে এবং IAEA-র পরিদর্শকদের দেশটি ত্যাগ করতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত জুন মাসে হামলাগুলো চালিয়েছিল।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফিফা সভাপতি জাননি ইনফান্তিনো বলেছেন, মানুষকে স্বপ্ন দেখায় যে আয়োজন তা আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বলে তিনি রোমাঞ্চিত বোধ করছেন। তিনি বলছিলেন পুরুষদের ফুটবল বিশ্বকাপের কথা, যা বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। এবছরের টুর্নামেন্টটি হবে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড়, যেখানে 48টি দল অংশ নেবে। ইনফান্তিনো বুধবার উদ্বোধনী ম্যাচের ভেনিউ মেক্সিকো সিটি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। টিকিটের উচ্চমূল্য নিয়ে ওঠা অভিযোগের জবাব দেন তিনি। ইনফান্তিনো বলেন, আমরা যদি ম্যাচগুলোর টিকিট বিনামূল্যেও দিতাম, তারপরেও সেগুলো কালোবাজার আর সেকেন্ডারি মার্কেটে চলে যেত এবং হাজার হাজার ডলারে বিক্রি হতো। তিনি এও জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলতে থাকা সত্ত্বেও ইরানি দলটি যে অংশ নিতে পারছে তাতে তিনি খুবই খুশি। ইরানের জাতীয় দলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা ছিল, তবে দলটি তাদের প্রশিক্ষণ শিবির মেক্সিকোতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং 12 জনেরও বেশি সহায়ক কর্মীকে ভিসা দেওয়া হয়নি বলে জানা গেছে। ইনফান্তিনো বলেন, তিনি আশা করেন ইরানি দলের খেলার সময়ে একটি ইতিবাচক পরিবেশ থাকবে। একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে 168 জনের মৃত্যুর ঘটনায় দুটি কোম্পানি ও 7 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে হংকং কর্তৃপক্ষ। গত নভেম্বরে উত্তর তাই পো জেলার ওই কমপ্লেক্সে আগুনটি লেগেছিল, যা সেখানকার 8টি ভবনের মধ্যে 7টিতে ছড়িয়ে পড়েছিল। তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে সংস্কার কাজে জড়িত দুটি কোম্পানি ও 7 জন ব্যক্তির বিরুদ্ধে তারা বুধবার অনিচ্ছাকৃত মানব হত্যাসহ মোট 25টি অভিযোগ এনেছে। কোম্পানি দুটির একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও অপরটি একটি পরামর্শক সংস্থা। এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, দায়িত্বপ্রাপ্তরা প্রকল্পটির যথাযথ তদারকি করতে এবং নির্মাণ সামগ্রী ও পদ্ধতিগুলো প্রয়োজনীয় নিরাপত্তা মান পূরণ করছে কি না তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তারা আরও বলেছে, এই ব্যর্থতার কারণেই হয়তো আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ প্রকল্পটিতে নানা অনিয়মের অভিযোগও করেছে, যার মধ্যে রয়েছে টেন্ডারিং প্রক্রিয়ার সময় একটি মিথ্যা প্রতিবেদন জমা দেওয়া এবং পরিদর্শন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে মিথ্যা।

0: দাবি করা।
1: টয়োটা মোটরের একটি বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে যে চেয়ারম্যান তোয়োদা আকিও 2025 অর্থবছরের জন্য বোর্ড পরিচালক হিসেবে 2.1 বিলিয়ন ইয়েন বা প্রায় $13 মিলিয়ন পেয়েছেন। এই অঙ্ক আগের বছরের তুলনায় 8% বেশি এবং টয়োটার কোনো নির্বাহীকে দেওয়া এযাবৎকালের সর্বোচ্চ বেতন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে যে চেয়ারম্যানের পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিয়ে আলোচনার পর এবং অন্যান্য বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বেতনের সঙ্গে তুলনা করার পরেই তারা এই অর্থের পরিমাণ সংশোধন করে নিয়েছে। এপ্রিলে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করা কোম্পানির প্রাক্তন সিইও সাতো কোজি একই অর্থবছরে পেয়েছেন 800 মিলিয়ন ইয়েনের কিছু বেশি বা প্রায় $5 মিলিয়ন।
2: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
3: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।
4: ラジオ日本です。東京からお送りします。
5: This is NHK World, Radio Japan, Tokyo.